আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার করলো চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন। এবে আসন্ত শুনিবা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ ভাগবত, প্রযোজনা সুহাস মহান্তি, সঙ্গীত পরিচালনা রখলচন্দ্র মহান্তি।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার করল অতিপরি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমৎ ভাগবত বর্তমান রিলে করে প্রচার করছু সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ ও সংস্কৃতরে সম্বাদ আকাশবাণী সম্বলপুর ও আকাশবাণী দিল্লি এই বিরতি পরে পরে

0: আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল স্বচ্ছ ভারত মিশন উপরে আধারিত কার্যক্রম স্বচ্ছ জীবন এবে আসন্তু শুনিবা আধ্যাত্মিক সঙ্গীতাত্মক ধারাবাহিক শ্রী রামচরিত মানস।
1: এপিসোড 141

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু প্রচার কল গীতা গীতাঞ্জলি কার্যক্রমের কতটি ভক্তি গীত এবে আসন্ত শুনিবা কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেহীশ বিলাসর সঙ্গীতাৎমক পরিবেষণ প্রযোজনা প্রসেনজিৎ মহান্তি ও ডক্টর শান্তনু কুমার রথ।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেহীশ বিলাসর সঙ্গীতাৎমক পরিবেশন এবে আসন্তু শুনিবা গীতটি হিন্দি কথাচিত্রর গীত কার্যক্রমর প্রারম্ভে প্রচার করুছু কহো না প্যার হে কথাচিত্রর দৈবকণ্ঠে গাইছন্তি লকি অলী ও রাম্যা গীত রচনা ইব্রাহিম আশক সঙ্গীত নির্দেশনা রাজেশ রোশন।

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি প্রচার করছু পার্টনার কথাচিত্ররু। মৃগকণ্ঠে গাইছন্তি সোনু নিগম, কুণাল গাঞ্জাওয়ালা ও শ্রেয়া ঘোষাল। গীত রচনা সবির আহমদ, সঙ্গীত নির্দেশনা সাজিদ ওয়াজিদ।

0: స్వయం ఇది కట్టుబడి భారతీయ సేన.
1: শ্রোতাবন্ধু শুনছেন কেতুটি হিন্দি কথাচিত্রের গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র পরবর্তী গীতটি প্রচার করছো দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে কথাচিত্রর কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর গীত রচনা আনন্দ বক্সে সঙ্গীত নির্দেশনা যতীন ললিত.

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি প্রচার করুছু 1942 অ লভ স্টোরি কথাচিত্রর। কণ্ঠশিল্পী কুমার শানু, গীত রচনা জাভেদ আখতার, সঙ্গীত নির্দেশনা রাহুল দেব বর্মণ।

শ্রোতাবন্ধু, প্রচার করছ কার্যক্রমের পরবর্তী গীতটি পারিবে নি কেহি অলগা করি কথাচিত্রর দ্বৈত কণ্ঠে গাইছেন নিবেদিতা ও সৌরিন ভট্ট। সঙ্গীত নির্দেশনা প্রেমানন্দ, গীত রচনা শ্রীকান্ত গৌতম।

শ্রোতাবন্ধু প্রচার করেছো কার্যক্রমের পরবর্তী গীতটি বধ নুহে মো বন্ধু কথাচিত্রর দ্বৈত কণ্ঠে গাইছেন শ্রীচরণ ও অরূপা দাস। গীত রচনা মন্মথ মিশ্র, সঙ্গীত নির্দেশনা মন্মথ মিশ্র।

শ্রোতাবন্ধু, কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করছু রাজা ঝিও সঙ্গে হেইগলা ভাব কথাচিত্রর দ্বৈতকণ্ঠে গাইছেন বাবুল সুপ্রিয় ও নিবেদিতা। গীত রচনা শ্রীকান্ত গৌতম, সঙ্গীত নির্দেশনা প্রেমানন্দ।

শ্রোতা বন্ধু, কার্যক্রমের শেষ গীতটি প্রচার করছু পরশুরাম কথাচিত্রর দ্বৈতকণ্ঠে গাইছেন্তি সৌরিন ভট্ট ও নিবেদিতা। গীত রচনা শ্রীকান্ত গৌতম, সঙ্গীত নির্দেশনা মন্মথ মিশ্রা।

শ্রোতা বন্ধু, সাধারণ ভাবে আমি যদি বিবেচনা করিবা তাহলে এই খুশি বা আনন্দ আমার জীবনযাপন সহিত পূর্ণ মাত্রায় জড়িত। আমার মানসিক চিন্তন ও অনুভবকে নিয়ে আমি এই খুশিকে উপলব্ধি করে থাকি। তাহলে শ্রোতা বন্ধু, সময় পরিস্থিতিকে নিয়ে যেতেবেলে আমি জীবন জীবা প্রক্রিয়া জারি রাখি থাকি, সেই সময়ের আম শরীর ভিতরে থিবা সূক্ষ্ম চেতনা আম মস্তিষ্কে থিবা স্নায়ু শিরাকু যে অনুভবর বার্তা দিয়ে সেইথিরে হি আম জীবনর খুশি রহিথাই। তাহলে এই কথাটি যদিও সত্য, তাহলে আমি সমস্তে কেতে দূর এ কথাটিকে হৃদয়ঙ্গম করিছে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণর এবে আসন্তু জানি নেবা সেভাবে কিছু কথা যাকি আমাকে খুশি বা আনন্দর মূল কথাটি বুঝাই দেব। শ্রোতাবন্ধু, আমি সমস্তে আনন্দ রহিবার মূল উপাদানটি হল আত্মস্বীকৃতি। তাহলে এই আত্মস্বীকৃতিটি হচ্ছে যথার্থতা সহিত নিজের পরিচয় হওয়া এবং এথিপ্রতি সহজ স্বীকার্যতার ভাব প্রকট করিবা। আমার ভাল বা মন্দ, সম্পূর্ণ বা অসম্পূর্ণ, সফল বা বিফল যাহা বি স্থিতি অছি, ইহা আমার বর্তমানর যথার্থতা, যাহাকু আমি আমার পুরুষার্থরে বদলাই পারিবা। এই দৃঢ় মনোভাব আম ভিতরে রহিলে আমি কেবে হেলে হতাশা বা নিরাশার বশবর্তী হবা নাহিঁ। অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিরে আমি সর্বদা স্থির রহি প্রসন্ন চিত্তরে জীবন চিহ্ন পারিবা।

শ্রোতা বন্ধু, এবে আসন্তু নজর পকাই নেবা আজ দিনটি ঐতিহাসিক ঘটনাবলী সম্বন্ধে। শ্রোতাবন্ধু, ষোহলশহ অনষঠি মসিহা আজির দিনে দিল্লিরে মোগল সম্রাট ভাবি ঔরঙ্গজেবকর আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয়েছিল। উনিশশহ সতচাশ মসিহা আজির দিনে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ব্রিটিশ সরকারঙ্ক মাউন্টব্যাটেন যোজনা বা দেশ বিভাজনকু আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেছিল, যা ভারত ও পাকিস্তান সৃষ্টির পথ পরিষ্কার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষা বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথর ধর্মানন্দ বেহেরাঙ্ক গীত রচনার গাইছন্তি শ্রীমন্তিনী সৎপতি।

0: Minister Narendra Modi has said the middle class of the country have contributed to nation building in countless ways, and the NDA government is privileged to be working towards fulfilling their aspirations. In a social media post, Mr. Modi noted that over the last decade, governance has increasingly focused on improving the quality of life of ordinary citizens. Union Finance Minister Nirmala Sitharaman has said the country has adequate buffer stock of food grains and there will be no food shortage despite the impact of El Nino conditions. Speaking at the Mind Mine Summit in New Delhi today, the Finance Minister stated that the southwest monsoon rainfall this year is expected to be below normal.
1: This year, because of the El Nino, I think we are preparing for not so good a monsoon. Of course, we have enough buffer stocks. Since last year, we've maintained, so there shouldn't be a food shortage. But for farmers, it will have an impact because this year, his income will be stressed out.
0: Union Ayush Minister Pratap Rao Jadhav today said the main national event of International Day of Yoga 2026 will be held in Kolkata on the 21st of June, with Prime Minister Narendra Modi leading the celebrations. Addressing the curtain raiser press conference for the International Day of Yoga 2026 in New Delhi, the minister noted that the theme for International Day of Yoga 2026 is Yoga for Healthy Aging, which addresses one of the most significant challenges of the modern era. The United States and Iran have finalized a deal to end their 107-day war and open the Strait of Hormuz, the narrow waterway used to ferry one-fifth of the global oil supplies. U.S. President Donald Trump made the announcement on his Truth Social platform last night, saying America will end its naval blockade on Iranian ports. The peace agreement will be signed on the 19th of June in Switzerland. Mr. Trump said the Strait of Hormuz will open on Friday after the official signing of the agreement. Benchmark domestic equity indices witnessed strong gains in the afternoon session today. Following the announcement of a peace deal between the United States and Iran, the Sensex climbed 922 points to 76,450, while the Nifty rose 287 points to 23,910 when reports last came in. And with that, we end this news bulletin.
2: আকাশবাণী ভবানী পাটনা বর্তমান শুনন্তু চাষের কথা।
3: কথা নে অছে জেন দেশ জ হে ফল খ বলে জেন জায়গাকে আমি জিমা বলে হে জায়গানে জেন হি পাশে খায় মিলুথিবা আমকে হে ই পাশে খাইবাকে পড়বা। ভিন ভিন দেশ থি যেনতা ভিন ভিন চাষ হেসি হেনতা ভিন ভিন সময়া থিবি ভিন ভিন চাষ হেসি। সময়াকে নি করি ঋতুকে নি করি আমার রাইস্তি ভিন ভিন চাষ করা হেসি। আজির কার্যক্রম মাধ্যমে আমি জানমা কেন মাসথি কেন চাষ করা হেসি, কেন ঋতুথি কেন চাষ করা হেসি, আর কেন চাষ করলে আমাকে ঠিক হি পাশে লাভ মিলি পারবা। পহলা তো বছরকে দুইটা ফসল ঋতু হেসি, গোটে হেলা খরিফ ফসল ঋতু আর গোটে হেসি রবি ফসল ঋতু। এপ্রিল রু নি করি সেপ্টেম্বর মাস তক যেন ফসল হেসি হেটাকে খরিফ ফসল আমি কহেসু। আর তেনকে অক্টোবর রু নি করি মার্চ মাস তক যেন ফসল হেসি হেটাকে রবি ফসল কহেসু। খরিফ ঋতুনে যেনতা অধিক বর্ষা হেসি তাপ বি খুব রয়েছি, হেনে ধান মকা মরিয়া আখু মুগ বিড়ি বাইগন ভেড়ি কুমড়া ভিন ভিন পনিপরিবা এনতা চাষ হেসি। আর রবি ঋতু যেনে কি কম বর্ষা হেসি আর তাপ বি কম হেসি, হেনে কুলত মুগ বিড়ি বুট মটর গহম সরিষ আলু কুবি এনতা ফসল হেসি। আর জলসেচন সুবিধা আছে বলে জানুয়ারি নু মে মাস তক দালুয়া ধান চাষ করি হেসি। দালুয়া ধান সঙ্গে সঙ্গে কাকড়ি কুমড়া খরগুজা এনতা খরাটিয়া ফসল বি চাষ করি হেসি। আমি ফসল ঋতু বাবদ নে জানলু, এটা তো চাষ দৃষ্টি রু দুইটা ভাগ নে ভাগ করা হয়েছে, গোটে খরিফ আর গোটে রবি। আর বি ভিন ভিন প্রকার চাষকে ভাগ করা হেসি, যেনতা এক বছর ফসল দুই বছর ফসল আর বছর বছর ফসল। এক বছর ফসল বলে যেটা গোটে বরসতি হি যেসি, যেনতা করি ধান মকা মুগ। আর ই চাষতি গোটে প্রকার চাষ একা হেসি, যেনতা কি বর্ষা দিন থি খাল জমিতি আর কেন চাষ নেই হে না, সেথির লাগি ধান চাষ হেসি। যেথির লাগি কাহ হেসি জমি তার উর্বরতা বি হরাসি আর রোগ পোক বি বড়ি যেসি। আর গোটে হেসি দুই বছর ফসল বলে

0: শ্রোতা বন্ধু, আম ভারত এবে বিকাশ যাত্রার আগুকু বড়ুছি। প্রতিটি ক্ষেত্রে বিকাশর ধারা দ্রুত হেউছি, আউ এথিরে যুববর্গঙ্গ রহিছি অধিক যোগদান। আম কেন্দ্র সরকার চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়া বর্গঙ্কু অধিক প্রাধান্য দেউছন্তি। এমানকর সর্বাঙ্গীন বিকাশরে দেশর বিকাশ বলি কোহা যায়। সরকারঙ্ক বিভিন্ন যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমে যুববর্গ এবে সশক্ত আউ রোজগারক্ষম। সে মুদ্রা যোজনা হেউ অবা স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া হেউ অবা খেলো ইন্ডিয়া, এমিতি অনেক যোজনা দ্বারা যুববর্গ অধিক লাভবান হয়ে পড়ছন্তি। চাকরি করিবার মানসিকতা নরখি চাকরি দেবা তথা নিযুক্তিদাতা হেবার মানসিকতা রখুছন্তি। এই অবসরে আজ রয়েছে আলোচনা যুব উত্থানরে কেন্দ্রীয় যোজনার কার্যান্বয়ন। এ সম্পর্কে আলোচনা করুছন্তি বরিষ্ঠ সাংবাদিক জানকিশ বড়পণ্ডা।
1: বিগত বর্ষ মানকরে কেন্দ্র সরকার

0: যুগে দাদা, জোহার জোহার জোহার।
1: জোহার রে লেখড়ু, জোহার জোহার জোহার বাবু।
0: দাদা
1: কেনতা অছু কও বাবু?
0: মনে অছো দাদা?
1: হুম,
0: এত রজয়।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ,
1: তো আজির পরা দিনে বুঝলো কি তোর মোর ভেট ঘাট হইছে
0: হইছে
1: রজ পর্বনে। আমার যেন শ্রোতা বন্ধু মানে অছন, তোর মোর তরফরু অভিনন্দন জনামা।
0: হ্যাঁ ঠিক আছে দাদা, অভিনন্দন জনাই সারলা পরে আর গোটে কথা মুই তোর সঙ্গে আলোচনা করবার লাগি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনছেন গীত গজল ক্রমে কতটি গীত আজ কার্যক্রম শিল্পী হচ্ছেন সোনু নিগম।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

প্রচার করো গীত কার্যক্রমের কেতোটি গীত কার্যক্রম শৈলী ভিতরে সোনু নিগম কার্যক্রম শুণুটি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর আঞ্চলিক গীতক্রমে প্রচার করছু কেতোটি সম্বলপুর অঞ্চলের গীত কার্যক্রমের প্রথমে শিল্পী ধীরেন্দ্র কুমার নায়ক গাইছেন ভোজরাজ বড়ুয়াঙ্ক রচনার।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের এতার শিল্পী পদ্মিনী বৈঠারু কণ্ঠরে ভোজরাজ করুয়াঙ্ক আউ এক রচনা।